নমস্কার ইয়া, আকাশবাণী তুরা, নতুন তুমি প্রভাত শ্রোতাদের পরিমল্লিকা চেকনি নমস্কার আর প্রেমানি লেখা তো অকটে মানুষ ভেবেছেন 30 মিনিট আর 40 সেকেন্ড। আবার উনি অনুষ্ঠানী অনুষ্ঠান নিমিত্তাং প্রচার দিত এই জন মহান মরণে মহৎ কর সারি আকসি রাখাইকে মুক্তি প্রথম শর্ত দোহা শব্দ জি মরতেন আপানি বাণী লেগিনি করজা প্রকাশ দিনে মাঞ্চা উজা কোনদিন দাসত্ব থাকি মুক্তি মান্যে মাঞ্চা রেগি ক্রে সদারং রেগি ক্রে নি করসারি নিপুল অনুষ্ঠান চল আগুইটু অনুষ্ঠান সে প্রথমতে নাপারণী নাথে লেখাত গ্রহণ সিং প্রশ্নে চাই চাইনি করত আনি টুটি বেলানি নাথুল রফানকে পুনর্জন শ্রোতা শ্রম গায়ত্রী ধরিত্রী অনিন্দিতা দীপান্দিতা রহিলা পুষ্প প্রণীতা আর নয়নিকা নাথুল শ্রোতা চাই যা

সারদা দেবীকোষ নিশায় অনুষ্ঠান ছিয়া পাওনা তোহা অনুষ্ঠান ছিটে মাথুই লাখাত এই শ্রোতাদানি অনুরছি অপর্ণা কোষ নি খোড়াংশি চাই পান্থি কাহিনি ভারকে এই সাইজানে নাম নাথুরী রাফানকে অনুদিন শ্রোতা চুং জয়ন্ত পুরবি জনিকা নিবেদিতা রবীনা কাজল লতা কনকলতা জয়মতী আর অরণ্যী সাঁড়া দুগতা নাটন শ্রোতা সাইজা।

0: আমি মিমিসির চেঙ্গো আচু আমিরি আর তাপমান দাকো গানো দি প্রাবাসন মামনি গিরাম কোনে সিমান জজো খাস অনমানা দাও প্রিমিস নিবেজি মিকো পাতা ইয়া সময় না সিমান জাতনি মেলি নংরমে দুঙানি আর আসুনি সলোরুয়ানি একাতা বিচং করাই আঙ্গানানি কোনে সিমান খনাস অনমান গেন ইয়ান আকাশবাণী চুরা
1: আসুমি টুটান নামনি দুমা নামনি আরু উনি গাম চাটানি গমান পাহান বিয়া এন্ডিও বা বসাকবা টুরানি আছে বা দাতনি আছে আঞ্চল নানাঙ্ক রাখি না মানজা পঙ্গতে সালন তাকমান খাওয়ানি যা আনুসা উনি বিচুরাঙ্ক আঞ্চল মানসকা নিহাতি নিগেনচন মহাদে আঞ্চল দাউরু আসুমি টুটান টান বাকরা টুটান বিজনী রাঙ্ক নাকাতনা মানিমা আন্দাকে টমটম গিজানি আর কাজ্য গোলমায়া অঙ্কাতা নিচি পাহানি কানিরাম কবা রাবা আঞ্চি নিকাতমা মঙ্গেন মাইনি বা আসে কাজ্য গোলমা নঙ্গেন চমোদে আর কাইফিউরাম কবা কাতাতমা নঙ্গেন চমোদে এন্ডিরে তুমি সালান্তিও কাম কাহানি রাঙ্ক আর জঙ্গি টমানি বেওয়াই রাঙ্ক দুটাতা সালান্তি হাজিরা বা বান্ডকে গপনা কাম খাই চাগপা আর আন্দকে জঙ্গি চুঙ্গপা দলনা নামেন বিয়ানি ওনা চাগপা ইঙ্গপা নন্দে রাঙনাবা চা রঙানিও আর নাঙা বস্তু রঙ্ক মানজানিও নিকানি রঙে দমফায়া অফিস নি কামরাম বা ওনা দে ঠিক উজাহা মাইবা খাম কো খনাল মাছতানি গেনো দে আর ও কো মাছত মাস খান মাইবা কাজ্য গৌনানি আসে অফিস রঙ্ক চুপনা নাঙান মুকসং গপা কাম কো মাছতাত না মানজা ওয়ান নাকেন নামরুড ওয়াটানি খাম রাম কবা খাআনি বা নামি পাআনি দোয়া আনচিনি সালানচিনি জঙ্গি থানি খাম বেওয়াল চাম্পিঙানি কো মানানি দঙ্গে নদে ইন্দিরে নামরুড ওয়াটানি খাম বা নামি পা ইয়া কবা আনচিন বিনা মানা মাইবা খাম কো খাআনি না সরকারি কো পাস খাআনি দোয়াদে বা মাইবা খাম কো সুমুই কুদনে মাত্রদাত্মা ক্রিনে কাম কাহানি রঙদে ওয়া কাম কো মাত্রদাত্মা মানজাওয়াহা অন্তিসা জাহান চাকানি চিবা বা আ জাহান চাকানি আর নিকানি নাই দোয়া মাইবা কাম কো কে খাই বান্ধু খানি কো নাকা যাও বা রসিও মাত্রদাত্মা নানা আনি মকসঙে বাজেট রঙ্কো থারিয়ানি জাহানো কাম কো খাওয়ান মাইবা চম্পিয়ানি রঙচি উকো সময় গপ্তা মাছতাত্মা মানগি জানি দমোদে এন্দিরে জাহানোদে হাইদা বস্তুনি দাম রাঙ্গা পাতি নাবা দোয়া খামকো খাগপা মন্দিরাঙ্গা অন্না নাঙা খরসপা বাতি নাবা দোয়া লাইট কো মানানি বিদুমো নিয়াতি নিগেন চমোদে সাউবা মাইবা খারখানাকো বুকটনা এন্নে লাইট না সিঙে দঙ্গপা দমোদে লাইট মানানি জাহান চাকোদে এন্দিরে ওয়ান ডাকনা আর মানা মকসুরপা খান কো সময় গপ্তা মানগিজা জাহান চাকাতানি অংডো ইয়ারাং কো থালাতানি মকসুমানি আরা থম থম নামরমে দোয়ানি আর নামরু রোয়াতানি খান রাম মকসা মনপতানি দোয়া আনি আগানানি ওয়া ইয়ারাং কো চিরা পেয়ান চেন থম থম নামরমে দোয়ানি কো নাঙা থম থম নামরমে দোয়ানি নামরু রোয়াতানি খান কো খান কো চাম্পিঙানি দোংজা আনচিনি আসনো পাবিয়া দংথং দংথং জাত্রাং কুইসকো আগান গপারাং আরো থরং কো নানি গপারাং দমা রানি আসেলসা আনচিনি আসুনি নিয়াম কো দাপ্তল গপারাং দারাং আন আপসান থুম থুম নারুমি দুংনা মানা গপা আনতং দানি স্কা আরো নামনকা থরং কো রানা নিয়ামন বো অন্তগমন দমা ওয়া মানগপা বেরাং কো আনচিন খরা এ জাকালনা আরো আসুমি নামগিনি সঙ্গরগমিনা খামরাঙ্ক চাম্পিনাতানি অঙ্গপা খামরাঙ্ক গেলনা নাঙা মতাম মান্দিরামানি আন্থং থাংনা মংমাং সান নামগিনি অঙ্গপা খামরাঙ্ক দাকে খাই রাগিং কো মুদে এন্দিরে ওয়াচি আসুম মামু নামগিনি কো মানফানি দংজা বাতেসা আসুমনা নকসান ওয়ানি অঙ্গেন উনি গমেন আন্থং আন্থং মানগমেন বলরাঙ্ক খরা এ জাকালনা নাঙা আনচিন আন্তং তং নি মান গিনি নাসান আরো নাম গিনি নাসান চানচিনে নাই গিজা এন্দিবা আসুনি নাম গিনি নাম নি গমন্দা চানচিং পায়াং ওনা নাঙা thom namrung gi jan ni rang dong ta a sung ko an thum ka ta man gen a sung thong thong ni go ma rang a ro an da ken thong thong thong thong a sung rang ni go ma rang ba ya a sung rang ni ko ni a ti ni gen chim o de kha ja go ma chi nam gi ni rang ko ra ba ni dong ma ba a sung na ga ma ni san o ya ma an chung an thong thong an wi ma ma na jat sa jat ka pan aro thoram sa thoram ka pan ni ko sa ko a jak sukkani chi asung nambu yang san siya but nani o ay gija andi ba asung ni gam aro plak nambu yang san ruwa ni lang ba gamani o inga asung tangan ko nyate ni gen o ade badia aro mandak kata antung na aro asung gamut na nambu yang aro gamad ni lang o bang itum garang ko antung ni sona na nga na a asung na kasa gata aro nambu yang ko camping na skida gata o gen o de Andiri, antuni salantini kamala, tungtung nangrumi, noksu sungsu paksa dakung kaarumi, kepungku makmingita, nama o tanggapa, ungenu di, uan makni asuma, namgini rangko, rakbapani, ungu. Aru uwaci, namrud watani kamala, makni brok on pani ua. Antuni dengan gening rang, dengen uba, yako antuni gisuka ua. Turun sa turun gepena bab sa bab kepengko mandir agusna nangan ko ba nanga. O ibadi, antang tangi bab, kusi kau turun ko sa, tak nipati raajin sumadi, saksikrikan dungjadi. Aro ajak sukrikani ko sa, cancuri genadi, asum tuntum na manja. Aro wandakin, asum na namrur watani kamrang ko ba, raani dungjawa. Barang turun ba, barang gepengko warasakna, Tanam gija utama, ski pa ba dalupa dengja. Tarangan tungtunganiko nang nukeparang, tunggeno de, endide angcengi asum tungtunggepa asum, uanggen aru plat nambur watani kamrang, sungdunggepa sakrancionan soktani tunggen.

নাসিমা গালু ডিস্ট্রিক্ট লেভেল সেলিব্রেশন অফ ওভারঅল টোব্যাকো ডে হাজাগানি করবো তখন চুরানি ডিস্ট্রিক্ট অডিটোরিয়াম মানিয়ে নিয়ে রেডিও রিপোর্ট কক না শোনা মানাহা আর বংখুইঙ্গ সময় নাসিমাং না হিংবত সংমানী রঙ্গপা গীত রং গামাতাঙ্গেন গীত রং এঙা খাসা ডাকমাক্কা আর মেসে বিমা দত